সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদত দিয়েছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নাম্বার

Well, my dear friends, kana honi kana amit kan sobi enjoy kore thakibo bile moi pura umid kore ase. Ami khalaga listener Sabina Bekam from Sarupathar Kulakhata Sam. Tai pura likhi diye ase, good morning Ajit sir. Wah, aaj subah bhi aapne bahut hi pyare pyare songs play kar raha hai. Radio tune karke hai dil khush ho gaya sunke. Thank you so much for a wonderful playlist. Quick, have a nice day quick na Sabina Bekam ra likhina patai diye ase. Sabina Bekam, good morning and thank you so much for writing into us. Aro good to know that you are enjoying the playlist. Aro itu nishna apni khan sobke itu nishna bhal bhal geet kan ani di thakibo to apni khan sobbi hunikna enjoy kro karne koi diyese. Ami khalaga listener Baikun Munda charai diu sunari Assam ra likhi diyese, hello dear aaj damjan sir, good morning. Aji ফুজোডে আপনি লাগা প্লেলিস্ট অসম আছে মজা বড় শুনি আছে থ্যাংক ইউ কই না বাইখুন মুন্ডা বা লিখিনা পাতাই দিয়েছে গুড মর্নিং বাইখুন মুন্ডা আর ভাল বড় কাম করে থাকিবি মই উমিদ করে আছে আজি আপনি কাম জায়গাতে আহি কিনা থাকি আছে রাইট শুনি কিনা এনজয় করে থাকিব আর ইটো নিচিনা আমি খান লগতে কানেক্টেড থাকি বলে আপনি কই দিয়েছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস উই উইল মুভ অন অ্যান্ড লিসন টু ইয়েট অ্যানাদার পপুলার সং একটা এভারগ্রিন ফেভারিট আমি এখান শুনি হব আশা ফিল্মরা লতা মঙ্গেশকর অবস্থে মিউজিক দিছে লক্ষ্মীকান্ত প্যারিলাল লিরিক্স আনন্দ পক্সি শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

My dear friends, moving on to the next track, আমি গানে শুনিয়াবো কিশোর কুমার লাগা একটা এভারগ্রিন ক্লাসিক আর এইটো গীত হইলে রেকর্ডেড এজ ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক সংস গ্রেটেস্ট রোমান্টিক সংস অফ হিন্দি সিনেমা গুজরাট ফিল্ম শুনিবি কিশোর কুমার লাগা অবস্থায় মিউজিক দিছে আরদীপ বর্মন লিরিক্স মচরু

মোবাইল খারাপ হওয়া লাগা বন্দুক লাগা কথা তো শুনি কিনা মই বন্দুক পাই আছে বলবি আই হোপ ইট ইজ রিপেয়ারেবল রাইট চুলদিওয়ালা রিপেয়ার করি কিনা আপনি জপি এই নিচি মোবাইল অ্যাপ টিপি শুনব কারণে বি কই দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস উই উইল কন্টিনিউ উইথ আওয়ার প্লে লিস্ট আর ইয়াতে আমি খান সবই শুনি আব লতা মঙ্গেশকর লগা একটা ফিলোসফিক্যাল মেলোডি আমি খান শুনি হব And this melody reminds us that life is a song filled with different notes, joy, hope, and sometimes sorrow. Lata Mangeshkar was the music, Usha Khanna, lyrics of Kumar. Film is a sordid.

0: हेलो नमस्कार, इटु आकाशवाणी कोहिमा एफएम ट्रेकअपन 103 मेगाहर्ट्ज माकी मानो आवाज कार्यक्रम दे वेलकम असे लिसनर्स। अजी अपनी हनहोनी बोले असे खास ओबी इंटरव्यू विद लाइफ कनेक्ट और इंटरव्यूअर असे मिस सेंटिसिनला लॉन्गकुमर।
1: हेलो लिसनर्स, अजी आमी हन माकी मानो प्रोग्राम दे आउटरीच ब्रॉडकास्ट प्रोग्राम विद लाइफ कनेक्ट नागलन लोकत आहिकिना से आरो अजी आर्ट्स एंड क्राफ्ट्स स्किल्स डेवलपमेंट ओपर दे तहन क्रोशे बैग्स नहले मैक्रमे आइटम्स कन किने का बनाई इतु लगाओ प्रोसेस खता पाचा हनी पापो। ओके सो फर्स्टली आम यहाँ लिसनर्स कंगे अपनी डिजन इजन एक्जन सेल्फ इंट्रोडक्शन और कि लगा क्राफ्ट कन करे इतु भी और वीडियो पायो।
2: हेलो मोला नाम तो अन्य चीज़ आसे मोए इतना लाइफ कने स्टाफ आसे मोए ये ते जॉइन करे ना जॉइन करा तो चार साल हुई है আর মই ইয়াতে কিনা লাইফ কোনে জইন হৈছে কইলে তো মই ক্লাস টেন পাছ হৈ না বহা টাইমতে একো বি নকৰি না বহা টাইমতে মই ক্ৰাফ্ট খান খুচি পাই থাকে এইটো কাৰণে আংকল পৰা এইটো লাইফ কানে ৰিকমেণ্ড কৰি দিছে। আৰু এইটো পিছতে মই এইটো আহি না ট্ৰেইনিং খান লৈছে এম্ব্ৰইডাৰী আৰু ক্ৰচে খান ট্ৰেইনিং লৈছে আৰু মই এটা চাৰ্টিফাইড ট্ৰেইনাৰ হৈছে। আৰু আজি মহান মেক্ৰমি বেগছ খান বনাই ক্ৰচেট বনাই পট হোল্ডাৰ খান বনাই আৰু পট কষ্টাৰ টি কষ্টাৰ কুইলিন স্কাৰ্ট আৰু পেপাৰ বেগ খান বনাই।
1: আচ্ছা আচ্ছা, হেল্ল' লিষ্টনাৰ, মই নামটো ৰত্না ৱাহেম্বম আছে। মই ইয়াতে লাইফ কানেক্টেড জইন কৰাটো 2022 আৰু মই এতিয়া 3 ইয়াৰ্ছ হৈছে। মই ইয়াতে লাইফ কানেক্টেড একটা ফ্রেন্ড পৰা মোক ইন্ট্রোডিউস কৰিছে। মই ইয়াতে মিনিষ্ট্রি লা হিচাপ পৰা আহিছে বুলি মই যেতিয়া ইয়াতে আহিছে মই ইয়াতে অহা তাম পিছিয়েতো স্কিল ডেভেলপমেণ্টে ইণ্টাৰেষ্টেড হৈ যাইছে। তো আই ষ্টাৰ্টেড উইথ এ স্মল ফ্লাৱাৰ এম্ব্ৰইডাৰি দি ষ্টাৰ্ট কৰিছে। তো এনেকুৱা কৰি কিনে মই লা ইণ্টাৰেষ্টটো তাতে আৰু যাই যাই কিনে পিছিয়ে মই ট্ৰেইন কৰিছে। ট্ৰেইন কৰাৰ পিছিয়েতো বেসিক ট্রেনিং হয়েছে, এনেকা করে কিনা কি চেইন ব্রা স্টার্ট করেছে, কি চেইন ব্রা স্টার্ট করে কিনা আস্তে আস্তে মেক্রামি থ্রেড ব্যাগস বানাবলে শুরু হয়ে যাইছে। এটা তো মহান ব্যাগস খান আলাদ হ্যান্ড ব্যাগ মেক্রামিলা হ্যান্ড ব্যাগস খান আর ফ্লাওয়ার খান ক্রোশে করে আছে। ইন্ট্রোডাকশন দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা সো এটু হান ক্রাফটিং হান বানাবার কারণে স্পেসিফিক স্কিলস লাগে, এটু আপনি হান দিয়ে কিনিকা লার্ন করেছে নিজের হি শিখিস না ফ্যামিলি ওয়া পাস অন করা ট্যালেন্ট আস না কোনটা ট্রেনিং ক্লাস খান লুইস না?
3: আমি হান এই ট্রেনিং লুইছে, ট্রেনিং লুই কিনা আমি হান তাদে দুপি পাইছে মহান ফার্স্ট ইডু হলে বি মহান মহান আ বেস্ট টু দি কিনা আমি হান নিজের গে আরো বেশি ক্রিয়েটিভিটি হব কারণে মহান সোশ্যাল মিডিয়া পৰা মহান হেল্প লৈছে, ইউটিউব পৰা বি মদত লৈছে আৰু মহান ট্রু ফ্রেন্ডস খান পৰা বি এনেকুৱা কৰি কিনা মহান আহিছে।
1: ইমান ইণ্টাৰেষ্টিং শুনি আছে। অ'কে চ' এটা সামান ফৰ এক্সাম্পল ক্ৰচে বেগ বনাবলৈ কিমান টাইম লৈ না তাই লগা ডিউৰেশ্যন প্ৰচেছটো?
2: মহান লা সামান খানতো ছোটো কিচেন খানতো এদিন লাগি যায়। আচলি বি বেগ খান দল খান ডাঙৰ ডাঙৰ অৰ্ডাৰ আহিছে কৰিলে এইটো খান বনাওঁতো 2-3 দিন লাগি যায়।
1: আচ্ছা আচ্ছা,
2: আৰু টি কষ্টাৰ খান বি টি কষ্টাৰ খানতো একদিন পৰা 5টা নিশা 6টা নিচিনা বনাব পাৰে।
1: আচ্ছা,
2: আৰু পেপাৰ বেগ খান বি ইংকা আছে এদিন পৰা 1টা 2টা 3টা বনাব পাৰে। এম্ব্ৰইডাৰী খান বি ছোটো খানতো পচ খান ইনা খানতো ফোন বেগ খানতো এদিনতে 3টা 4টা পাৰে।
1: আচ্ছা,
2: হ'লে বি ডাঙৰ বেগ খানতো ইনা হৈছে বোলে 2 দিন নিচিনা লাগি যায়।
1: আচ্ছা, সো এতিয়া আপনি হান আগে দেখো নিচিনা ভেরিয়াস ক্রাফটস লাইক ক্রোশে ম্যাক্রামে কিচেনস খান বনাই কুছে, তো এটু হান প্রসেস কিনিকা বনাই এটু লাগার ওপরে অল্প হতাহতি করব। আমি হান ফার্স্ট তো ক্রোশে আর ম্যাক্রামে বড়া স্টার্ট করব। সো আমি লাগা ফার্স্ট কোয়েশন হুদিও মন যাতো একটা বিগিনার কারণে ফার্স্ট লেসন তো কিনিকা থাকে এটু লিসনার্স খানকে অল্প বুঝাই দিব পারবো।
3: প্ৰেক্টিচ ষ্টাৰ্টিং দিয়েতো মহান বি ষ্ট্ৰাগল কৰিছে, তো প্ৰেক্টিচ বাৰ বাৰ প্ৰেক্টিচ কৰি থাকিব লাগে না, একবাৰ দেহে পাৰফেক্ট নহ'লাব বুলি কীপ অন প্ৰেক্টিচিং এনেকুৱা কৰি কিনে শ্ল'লি শ্ল'লি আমি হান আইডিয়াছ আহি যাব আৰু শ্ল'লি শ্ল'লি তাতে পৰা মহান কেনেকুৱা বনাই না আগে লৈ কিনে যাবলৈ পাৰিব এইটো এনেই আইডিয়া আহি যায়। আৰু
1: patience be like yeah. Crochet kura do we need lot of patience. Kile mane itu banatam de do amihan la mind kan bahara distraction kuri la mahan banatam de mistake bi hujai. Itu ra amihan bishi patience be like yeah. Aro itu tam de amihan banatam de do ami ki banase ta de do wala full attention interest ekta lukina banam banai kina jitia mahan jai ta dehe amihan ki banawala se kininga shape banawala se kininga hobola se ta dehe ininga ahi jai aro patient bi thakibo lage ekta kam kura do joss hoikina moi start kurise to ituke end kurubol adabra chalchi lagina chari dina inya no hobo lage bolibi ekta patience thakigina moi ki start kurise itu do ekdam struggle ase crochet grado bolibi itu struggle dibi amihan ekta khushi bra ekta saman ekta ge prepare kore aso do itu saman do starting de man khushi bra jos pra start kore nishina amihan end tak nakura tak amihan ekta jos pra itu guru bola ye
2: cha so apihan itu crochet or macrame items banata inde sabse challenging part aro sabse enjoyable noile satisfying part to ki thakina
1: amihan la challenges to amihan town de stock market de amihan la threats na pai ja right time de aro mahan ki de wadu achanak pra orders kan atam de mahan la de stock de na thakya tam de mahan tan ge deliver kru na pare tam de amihan la challenges itu itu bishi lock kore aro mahala satisfying moment do kitia thakie kore do mahan jitia mahala bags to manobra order kore kina ami han banagina ready kore kina thakya tam de ekta big achievement pa pa do ami han la itu bishi khushi ase ami han babina bi na kore laga ekdam ami han starting to banai luise hole bi kiniga hobo na stock market te mahala product to khushi pawo na hobo itu ekta ami han itu odai bar bar lock kori thake hole be customer khan loiki digina khushi pra loigina tahan mahan ge arobi bishi mahan ge encourage kori gina mahan ge arobi mahan la jos to arobi shi ahi gina mahan banana pattern bi mahan nutun design aro hali gina mahala creativity to sob aro hali digina arobi nutun nutun ideas ahi gina eniga mahan stock market te eniga bigi grow parado ami han karna ekta bishi achievement and we thank god isor pra mahala hate to creativity digina isor laka morom pra achi ami han kundu kam kurigina se tate isor pra bi age isor he age jagina lead kurigina ami han ke itu mahange ho hai madad kuria do itu mahala dangor achievement ase this is how life connect ami han chutu bra start kure aro mahan chutu bra start kurigina jiniga isor bra bi han la hatte blessing kurigina ami han la product tu luigina chola manu bi khushi bra chola gina mahan ke apni la product tu chola gina moi bishi khushi pa ase de kwa do itu mahala big achievement ase
2: acha so yede ami apni han laga crochet macrame bags kan mahan sundur bra display kuina dikhi ase to itu han laga design kute wa inspiration paishna itu look video payo
4: mohan social media kambre idea pai aro true friends kambre bi design kan to itu banawi kuina dina mohan tate bi saina banai aro mohan bira time te hoile bi kiki dikhina bi tate bi pai design kan pai
2: acha
4: mohan nature kan bi saina bi banai aro mohan light beshi kan aro window curtain kan de bi picture kan itu kan bi bal taki se bole mohan itu kan bi saina embroidery kan banai
2: sister apni ni look video paro video par de
1: already mola sister ravi ana alak ways press share kuri she mai bi ekta tuita itu de common thagya do through social media everyone social media chulai so designs khan kiki bra do tahan bi pathai de aro true friends khan kwanishna picture pathai gina ta dewi thakya ta de ekta se aro next day kushur do customer han customize kure inya kure dibi de inya kure dibi aro itu la age de aro sai shi kure do ame han market TV jatam de mahala mahan junto kam kore itu market available on the just mahan ekta glimpse TV we know that okay itu design to notuna se aro itu iniga se to itu ina kore gena mahala creativity de tate milai gena hi jai shilo do that's how mahan think smart work hard work smart kwa nishina mahan bi iniga hi ahi jai na
5: kemon basi kiye gani thank you so apni han bi itu craft kan kriya do personal growth pi olok kidio paro
1: my in person my nature ke I saw ekta change ekta anya dikishe itu art to it's something it's come from our bitor brahi mahala inner brahi na ame han crochet banatam dewe ame han bags banatam de embroidery kratam de do ame han itu de inigant korigina jai jado ame han lucky man tired thakili bi duk thakili bi man so powerigina tate mon tu pura iniga jai jado we ekta man different person ekta bi ho jai aro my akide share kuranishna and I started with a small flower na embroidery we start kurishe holiwe now I'm very surprised na when ekho na pare na pare goi thage do when I started na my ekta flower we start grado today my ekta bag crochet kuru bole pare ase aro flowers khan crochet kuru bole pare do I just want to thank god na mahan na pare wo koi na thage holiwe mahan jitia mahan labor day mahan time day ami han itu de and he slowly itu develop kuri gina hi na kidewa moi nijor mola product ke sai na itu moi banai she ini ga bi babina hi jai that's how amazing them is or bi ami han jitia mahan mahan kam de mahan faithful thage jitia mahala time de we see another ekta another way bra mahani itu sabole pai itu mula life de itu growth aro kiteba man mon du tension watam de bi jitia moi embroidery kurigina jai tam de do mula mula ki man duk lukina hisli bi moi ek par karne to pura power in the embroidery de full mind dia do ta de full attention dia do ekta homoi karne do moi aro embroidery bitor te he thaki jai no third person ina iku bi na ina disturbance na thaki kina ta de ekta mahan ge mentally da physically we are active mentally we stress out thaki han itu bi so ek par moment karne do hari jai ini ga la moi itu bula life te moi itu experience kuri shi
4: acha moi to craft ale bi shi interest thake to ini ga training lo le tam te moi in ba interest thaki she and then mohan ina chuto mudo kitchen kan banai ta kishe bishi interest para itu bichi de dangor inika grow ho ase and then na jan na paru ne ki ina de bi pare na ina banai ta ka do iman khushi aro age de bi inka guri guri na jawle bishas ase
5: thank you so much cha aro ye de itya fabric and textile items like pot holders aro tea coasters kan tiki pai ase itu laka process pe kinika banai itu bhi olop jankari lulo so sister apni han itu pot holder han nishna saman pana dande tai laka aesthetics aro functionality duita bhi kinika ensure kuina
6: ngan itu pot holder do bitor de bhi norom kapra aro bahar de tai ga outer layer do silk material do phat juli jai do han mohan cotton la material use kre na so that itu gorom khan duratam de lwi nu jul lule karne are itu pot holder do kile bana se kushukle do mohan sometimes to kitaba to gas mushala aro button khan dikshi khan durala wi sem ho jai to itu han do sawle man hygienic wi noy na de arne mohan pot holder do khali cook kura piche de tai ge dikshi gorom khan namai na rakhiule la itu han karne banaisha aro mohan tea coaster and then pot coaster do itu duita do same process ese saise alaka sna do mohan itu pot coaster do isukle do mohan jute rope na itu use kore aro fevicol use korna felt material bitor da niche te tanola do itu kile bana sukle mohan table de saman khan dikshi khan rakhi sukle do table wi kitaw do kina go bishi gorom hoisukle do table la chamra khan jai jawo enawi sauli wi stain khan bi thaki jai na idorne mohan pot coaster itu banaishe to itu banadu shukle mahalla do itu deri thakibole pare na taike ene decoration karne bi dinner table khan bi use korbo parbo are dikshi gorom khan bi ena rakhibole pare na deri use korbo pare
5: okay apni han itu saman han karne custom orders khan bi loina kinika asna
6: man custom order khan he sometimes to bishi thaki jai na to tahan la hisab te tahan design dia la hisab te ena te he bishi jai jai mohan bi banadu na
5: Okay, so now itia amihan next item de focus kori lo, that is paper crafts. Aro yade ami sundur sundur quilt cards, paper bag items kan dikhe ase. To itu process bi kini ka banai itu olop hodi lo. Acha, so itu quilt cards banado iman detail thake. So apni itu opor de process to olop kui dio paryo.
7: Mahane to card banala paper do Dimapur wa utor kore. Aro itu anya pishide first to itu printing press te na mahala logo jawa kane tala card te na tate wa katiwo ina hona ahina mahan quilling kore tam de dole colorful paper he use kore. Aro itu ki hi scale wa measurement kore na paper cutter wa cut kore na hi chulai. Aro hat wa hi nijo shape banai flower khan la dun na nijo kati na scissor khan wa kati na shape de aro die cutting bi use kore. Alag alag pasting la card te husho kore na die cutting bi use kore tate nijo tahan la shape la stencil thage na. Uturahi katina mahan dai katingwa katiwo ena guna tage fevicol bi komti use kro bishi kurle do paper de ala spray thu jaina to ne komti use kurina paste kore
5: himan interesting huni ase aro itu quilling laka kam de ami han kun kun banai jani thagiwo patience bishi lage aro hat norm lage na so itu la upper de apni bi maiki manuhan ke kinika train kore
7: ha itu banatam de do patience to hoy bisi lage na holiwe ni patience na thakishu holiwe ni to learn kriatam de do patient ahi jai ena korna mahan bisi manu gi do train kro na pare ene ekta number hisab te na thange train kro pare na usule bisi manu usule do thange instructor dole bisi dikta ho jai na instruct kro le itu kane ene bisi 5 to 6 people ena hange luina training de তাহলে তাহাঙ্গিবি মাহবিনে তাহাঙ্গে ওয়েস্ট যাও দোলে মন নাই তো তাহাম্বি কিবা একটা লার্ন করু সেইটো তাহাঙ্গিবি ক্রম জানি দিবলে মন না আর তাহাম্বি তু লার্ন করু না কিবা একটা ক্রো পারো আগে যে যায় না এইটো হান ইনা ইনা কোনা তাহাঙ্গে ট্রেন করে
5: থ্যাংক ইউ সো মাচ আর ইয়েদে আপনি হান পেপার ব্যাগস বি বনাই সো দোকান দে পা লাগা পেপার ব্যাগস পা কিনিকা আলাদা আছে না এইটো দুইটা মাঝতে অল্প কই দিও পারো তাহলে ডিফারেন্স তো
8: মই খান এইটো পেপার তো তিমাবর দেবরা kini aro mukhan ikta jaga ase resource center koyina tade amakhan chama kurigena amakhan banai thage to idu do mukhan customize bi kurobole pare small size large size aro medium size bi idu kurobole pare aro dukan de compare kurisole mukhan la idu price to cheaper ase aro mukhan idu bikahi na hoy holi bi mukhan amakhan ke bi modot kuri thage idu bikagena
5: acha so apnian itu paper bags to custom orders kan bi loina kini kasna
8: হয় মোখান ইন্ডিয়া বি লয় আর কোনবা চার্চেস কামরা বি অর্ডার করে ফাদার্স ডে মাদার্স ডে লাতিন দে না আর গিফটিং কারণে বি অর্ডার করে আর দোকান দে ইনি কাপড়া খান থালি গেনা এটু কিবা দিওয়ালি বি এটু লাবি অর্ডার করে থাকে
5: সো আমি আর একটা হুদিও মন যা দো আপনি হানা কাস্টমারস কান আপনি হান এটু আর্টস এন্ড ক্রাফটস কান দো লাইক ক্রোশে ব্যাগ হুবি টি কস্টার্স হুই এটু হান কিনিনা সবসে মোস্ট মেমোরেবল ভ্যালুয়েবল ফিডব্যাক নহলে রিয়াকশন দো কুনতো থাকিস না একটা দুইটা কই দিও পারো
6: আচ্ছা তোমান ইদু ফিডব্যাক পাই না মলা বেশি মন ছোয়া নলি মলা ক্লোজ একটা থাকি আদু মহান আই থিং লাস্ট বিফোর লাস্ট ইয়ার খান হো নাকি লোথা চার্চ খান ব্রা মহালাদে মাদার্স ডে সেলিব্রেশন কারণে তাহান মাদার্স ডে খান গিফট ক্রোলে কারণে মহান লোদে টোট ব্যাগ লোলা এই বেশি মেমোরেবল একটা আছে আর তাহলে ফিডব্যাক আহাদো ওভার খুশি না তো আজি তক বি এই তাহলে ফিডব্যাক লইনে এনে খুশি ব্রা আগে যাওলে পারে না আর এন্ড দেন আল্লাহ খান মহালা এমব্রয়ডারি ফ্রেম খান হুসুক লিবি মানু খান বেশি এপ্রিসিয়েট করে না তো এনা খান দিয়ে লুই মহানকে বেশি আরো মোটিভেট করে তাহলে এনা খুশি ফিডব্যাক পর মহানকে বেশি মোটিভেট করে আর আলাক সামান খান হুসুক লিবি ক্রোশে কিচেন খান আর ব্যাগ খান লিবি মহান ইতা এটু হান দু নতুন বানাছে হলুই মানু খান ইমান খুশি পায় না মহানকে না এপ্রিসিয়েট করে তো আর মহানচে এপ্রিসিয়েট করছে তো একবার বানাইছে ছাড়ি দিও দিবি নয় না হলুই মহানকে আর মোটিভেট করো আর নতুন বানাবো আর নতুন আইডিয়া বি হয় এনা করি না না এনা বেশি আগে যাছে
5: থ্যাংক ইউ সো মাচ আপনি হান লাগা হিসাবতে সামান সবচেয়ে পপুলার আর ডিমান্ডিং আইটেম তো কিন্তু আছে আর এটু সামান তো আপনি হান লাগা পাপনা হিসাবতে মানুহান কিলে মান খুশি পায় এটুই লোক কই দিও পারো
6: আচ্ছা মহালা সামান এটু তো ইটা তো মহালা টোট ব্যাগ না টট বেগ এই আমার খান বেশি খুশি পায় আর ডিমাপুরে ফিউজন খান হয়েছে কলবি এইটা মানুষ বেশি জানি থাকবে ফিউজন স্টোর তাহান পরে মহালা টট বেগ খান বেশি অর্ডার করে না আর মানুষ কোন কোন হলেও মহালা অফিসে ভিজিট করলে আহা মানুষ আমার খান হয়েছে কলবি বেশি এপ্রিসিয়েট করে কিন্তু মানে মহালা তো এনে বুকি না বেরোলে লাইকলাবি নলিবি সামান বেশি খুশি পড়ে আর সাহলে একটা মাইকি মাইকি হয়ে না মানুষ বেশি এপ্রিসিয়েট করে আর তাহান খুশি পায় না তো মহালা এই মস্ত যা তো টট বেগস আছে আর একটা হয়েছে কলে তো মহালা ব্রাউন পেপার বেগ এই মানুষ যে অকেশন খান টাইম দিয়ে নলুই সব খান দিয়ে ইউজ করলে কারণে বেশি অর্ডার করে তো মহান এই তো কিতাও তো মহান নিজের একলাবি বানানো পড়ে যায় হলুবি মানু যে এমপ্লয় করে না মানুষকে আমার খানকে হলুবি আমার খান কোনো একু করলে না থাকি যা তো এনে এনা বহি থাকি যায় তো তাহানকে বি এমপ্লয় করে না এনা এক টাকা দুই টাকা দিয়ে হলুবি তাহানকে বি হেল্প করলে কারণে এনা খান দিয়ে হলুবি তাহানকে বি বেশি হেল্প পায় হেল্প করলে পারে না এনা আছে
5: আচ্ছা সো এতিয়া আমি হান প্রোগ্রাম শেষ হলে টাইম হয়েছে তো আমি হালা লিসনার্স খান স্পেশালি দ্য উইমেন ফোক আউট দেয়ার না আমি বি এটু ক্রাফট শিখিব মন যায় এনেকা পাপনা করিয়া খানকে কি এডভাইস দিব মন যায়
6: আচ্ছা তো এই মানে নিজের পার্সোনাল অল্প কই দিও মানে মিত থাকি আতামদের অলিবি ক্রাফট তো এনে ইন্টারেস্টিং আছে ইন্টারেস্ট থাকিস না ইতিয়া বানালা নিচনা খান তো ভাবি নাই থাকি নাই মো না করবো কই না ইমান আগে আহব কই না ভাবি নাই থাকি নাই অলিবি মানে চুতু মতো কেন সিডি লাভরা চে মানু রাউন্ড করে না সুতা ফ্লাওয়ার বানাই না এনা খামবি বানাই না এনা উঠি থাকি তো মানুষরা মুখে
5: interview with the arts and crafts team of
6: Montakia do chocolate do apni ki pare chutu ekta hosukli bi khali do chutu ekta kurina thaki thakole hen hoena holibi manuhan lodibi manuhan la ideas khan holibi saigena starting de do tahan la copy kuri thakibo pare holibi aste aste apni kiman kurina alchina lagina jai thakibo enaga banaina jai thakisukle do isor brabi apni kibi aro more idea dibo more wisdom dibo to itu karone alchina lagina apni han ki pare se itu do loina agete jawole kuri de koina apni han sabke encourage kuri de ase
5: the listeners aji ami han hone paise an interview with the arts and crafts team of life connect naglen aro ami apni han la interviewer Cindy Sinonkumar, thank you.

0: तो आजिला प्रोग्राम यदिबरा शेष करेसी धन्यवाद।
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz.
3: Good morning, India Nidhi ase ekarbaja thalaga real time traffic updates. মহঙ্গলাবড়া পি এইচ কিউ জংশন দিয়ে যা লাগা হেভি ট্রাফিক দেখাই দিয়েছে। বি এইচ কিউ জংশন বা মহঙ্গলা দিয়ে উঠিয়া লাগা লাইট ট্রাফিক দেখাই দিয়েছে। যদি আপনি খান অল্টারনেট রুথ লোব মনে আছে বলে একটা অল্টারনেট রুথ থাকি আছে অল মিনিস্টার্স হিউ জেল কলোনি। বি এইচ কিউ জংশন বা মেজর জংশন দিয়ে যা লাগা মতরে ট্রাফিক দেখাই দিয়েছে। মেজর জংশন বা বি এইচ কিউ জংশন দিয়ে উঠিয়া লাগা লাইট ট্রাফিক দেখাই দিয়েছে। এটু লাগা অল্টারনেট রুথ টুইটা থাকি আছে পারামেডিকেল মডেল আই জি আর লেডি মাইলস রোড। ডিসবিকেট পর রাজপয়েন্ট দিয়ে যা লাগা আর আহা লাগা দুইটা বি মডারেট ট্রাফিক থাকি আছে। ইতু লাগা অল্টারনেট রুথ তিনটা থাকি আছে ডিসবিকেট রাজপয়েন্ট বক্স কাটিং এন এইচ এক্সেস পয়েন্ট আর ভুলবাড়ি কচুজের লোকাল গ্রাউন্ড আর রাজপয়েন্ট। রাজপয়েন্ট পর সেন্সেস পয়েন্টে যা লাগা লাইট ট্রাফিক দেখাই দিয়েছে আর সেন্সেস পয়েন্ট পর রাজপয়েন্টে উঠিয়া লাগা হেভি ট্রাফিক দেখাই দিয়েছে। যদি আপনি খান অল্টারনেট রুথ লোব মনে আছে বলে সেন্সেস পয়েন্ট এনে জায়গায় লাগা অল্টারনেট রুথ লোব পারিব। হাইস্কুল জংশন বা সেন্সেস পয়েন্টে যা লাগা মডারেট ট্রাফিক দেখাই দিয়েছে আর সেন্সেস পয়েন্ট পর হাইস্কুল জংশন দিয়ে যা লাগা লাইট ট্রাফিক দেখাই দিয়েছে। এটু লাগা অল্টারনেট রুথ টুইটা থাকি আছে বেলেগ্রাম রোড ডিপিএস আর হাইস্কুল জংশন ডি মডেল রোড। এনে চেগে জংশন বা সেন্সেস পয়েন্টে যা আর হাতুতা বি লাইট ট্রাফিক থাকি আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টুইটাকে আজি ফুটো লাগা 11 বজা থা লাগা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আর বি আজি লাগা লাস্ট ফুটো লাগা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়া হব 12 বাজিতে। তো আপনি কান সব পি ট্রাফিক লাগা নিয়ম সব মানি কিনা হেলমেট লাগাই কিনা সিট বেল্ট লাগাই কিনা ট্রাফিক জ্বলাব কারণে কই দিয়েছে।
1: News, music and entertainment.
2: This is FM Dragoban.
1: FM 103 MHz.
3: Hello, good morning once again, my dear friends, my lovely and awesome listeners. Apni kan sokya akashvani koi my FM Dragoban 103 MHz day swagat kori ase. Apni khala host aur dost Arjitam jane lekin ahi ase. Aaj kisman SMS request and film songs program. অরিজিনালি আপনি কান হি বানাই দিয়া লাগা একটা প্লে লিস্ট আমি কান শুনি কিনা শুরু করিয়া হব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কান সবই জানি আছে এতিয়া কোন কোন টিউন ইন করি কিনা আছে আপনি কান সবই জানি আছে। ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কুই দিয়ে আছে 9436805333। তাতে আপনি কানে এফ এম স্পেস এইচ টাইপ করি কিনা আপনি খান লাগা রিকুয়েস্ট মেসেজ লিখি না বতাই দিবি। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান সবই জানি আছে এইটু ফিল্ম লাগা গীত নহলে এইটু ফিল্ম লাগা গীত কই না একটা অপশন আপনি খানে আমি খানকে লিখি না পতাই দিয়েছি বলে আমি খান প্লে করে দিয়ে হব আর মোর চান্সেস অফ প্লেয়িং ইয়র সংস। ওয়েল, আগে দিতে হলে বেশি কম দি মেসেজেস কান থাকি হলে বি থাকি থাকি না বেশি রাশ হয়ে যায় কহিমা লাগা ট্রাফিক নিচিনা, রাইট? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান যে হলে বি মেসেজ লিখি না পতাই তা পথাই দিয়া টাইম দে মই আগে দে কোয়া নিচিনা এইটু ফিল্ম লাগা গীত নহলে এইটু ফিল্ম লাগা গীত কই কিনা একটা অপশন দি কিনা আপনি এখানে মেসেজ লিখি না পতাই দিছি বলে দে আর মোর চান্সেস অফ প্লেয়িং ইয়ার সংস কিলো মানে দুবারা আপনি লাগা মেসেজেস কান রিসিভ করলে নহলে বি প্লে করব বলে টাইম দো না পাব পারে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কান সবই ফোন উঠাবি আর মেসেজ লিখি না পতাই দিবি। ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কুই দিয়ে আছে 9436805333। দ্যাট এফ এম স্পেস এইচ টাইপ করি না আপনি লাগা মেসেজ লিখে না পতাই দিবি। উই উইল টেক আ শর্ট কমার্শিয়াল ব্রেক অ্যান্ড উই উইল বি রাইট ব্যাক উইথ ইয়র রিকোয়েস্ট সংস।

0: সব সরকার হেলথ সেন্টার্স দে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করিবি বিপি হারিব দেশ জিতিব
1: জানকারী NTEP বার দি আছে।

Well, my dear friends, আপনি কোন সপি শুনি আছে আকাশবাণী কোহিমা FM ট্রাকবান 103 মেগাহার্টজ তে SMS রিকুয়েস্ট হিন্দি ফিল্ম সংস প্রোগ্রাম আপনি খেলাগা হোস্ট আর দোস্ত আর জেতম জন লগতে আর ইয়াতে নেক্সট গীত কারণে রিকুয়েস্ট কুই কিনা লিখিছে আমি খান লাগা লিসনার শবনাম ফ্রম কোলাঘাট আসাম আর তাই রিকুয়েস্ট কর লাগা গীত আমি খান শুনি হব মার্ডার ফিল্ম রা কুনাল কঞ্জাওয়ালা আওয়াজতে মিউজিক দিছে অনু মালিক লিরিক্স সাইদ গাত্রী শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

তারা সেলস আর আপনি মন দিন আপনি থাকিবি আমি জিওলিও বাল বাল গীত কাণ্ড বজাই দিব আর রাইট লাভলিস উই হ্যাভ টু মুভ অন উইথ আওয়ার প্রোগ্রাম ইয়ার বিকজ উই জাস্ট হ্যাভ 12 মিনিটস টু গো সো আই এম গোনা প্লে দ্য নেক্সট ট্র্যাক ইয়ার ফর ইউ অ্যান্ড দ্যাট উইল বি ফান উইথ ওয়াই এম আই দ্য ওয়ান

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: 이두 아가시바니 코히마 루럴가닉 프로그램 호니다게 빌락소 앞게 스와갓 크레세 아치 아미갈로데 코볼레쿠타도 Soil management and transplant bedi itu pori kutakuya se. Tan kuado hile amigan sub manubi jania laga genius oriza itu koi aro chawoldo hile amar manuharga nimide stable food ikta takia se. Aro itu tan kiti kam korea to selimani 39 south latitude pralegana 50 north latitude takte. Itu tan kiti kam kurigana jai takia amigan tikibo brese aso kurigana tan kiti itu sale mani pani loigana kiti kam kuria itu ki koyese amar desh india de ahigana sale mani tan kiti itu bra mati lo adu 38 million hectares iman mati loigana kiti kam do kuri thaki ase tade tan babule pare adu hile 64.5 million tons imando pabu prese idu mane 1.5 tons to matek ta hectare de pa hisab de agricultural statistical report amartish india de theke de do yati brajanibo prese amar state nagaland bi saile mane than kiti itu hi amigan laga state economy de modot kori thakia aro Amigan la state de agriculture la sector di saile than kiti kam kuria itu hik ta se. Aigana than kiti kam kuria do kimuti kuri chaile palbra amigan pabna nishina thurebo pari itu ekta ekta kurigana sai chabo. Poila do land development, leveling and soil testing itu laga opori takia se. Land development kuishi gule than kiti kuribo pari alaga. Pani kiti kurubu pare laga mati pare itu kinika ase itu pula sobse turakar kutadu ase amigan pani kiti kam kure adu hile kushi chaka ekta dibi kurubu pare kindu pani laga rasta do tiktak ahibu pare nanai punchibu pare nanai itu ikta ase hile bi yati pani kiti laga kam kurubu nimiti hile sobse turakar thakya laga mati pare itu কেনেকা লগা জাগা একটা হো বলে দরকার লাগে এইটো কথাটো আছে উঞ্চা জাগা ৰংগং জাগা এনেকা দেৱে আমি গান খুন্তি গানটো খুৰিব পাৰে কিন্তু পানী লৈ গান আহি কাম খুৰি আনিমিতে খেতিটো হ'লে লেভেলিং থাকে বুলি লাগে এইটো কৈ আছে আৰু এইটো ওপৰতে মাটি লগা টেষ্টিংটো বি কেনেকা আছে এইটো বেছি ইম্পৰ্টেণ্ট আছে আৰু আমি গান কাম খুৰি লগা খেতি কাম খুৰি লগা মাটিটো পানী খেতি কাম কৰিব বুলি লগা মাটিটো ঠিক আছে না নাই এইটো আমি গান চাবলৈ দৰকাৰ লাগে আৰু এইটো লগা মেনেজমেণ্টটো পানী খেতি কাম কৰাই দি চবচে দৰকাৰটো আছে কোনোবা জেগাটো হ'লে আমি গান পানী খেতি কাম কৰিব নিমিত্তে ইমান নাখুন দিলে বি ভাল বৰা কৰিব বুলি পাৰে লগা জেগা সামান জেগা বি থাকি আছে আৰু তাতে পানী বি আচানি পৰা পাবলৈ পাৰে লগা জেগা এনেকুৱা বি থাকে কিন্তু আমাৰ ষ্টেট নাগালেণ্ডেতো চাইলে মানে পিছে জেগাটো আমি গান ৰংগং জেগা পাহাৰী জেগা দিহে থাকি আছে এইটো নিমিত্তে আমি গান কাম নাখৰিগেনা নাখুন দিগেনা খেতি কাম কৰিব নিচিনা জেগাটো ইমানটো নাই কিন্তু ৰংগং জেগা দি হ'লে বি আমি গান ঠিক পৰা খুন্দিগেনা লেভেলিং কৰিগেনা তাতে পানী খেতি লগা কামটো কৰিব পাৰে আৰু এতিয়া বি আমি গান লগা ষ্টেটে এইটো নিচিনা উঞ্চা জেগা পাহাৰী জেগা দি হ'লে বি আমি গান ভাল পৰা খুন্দি কেনে লেভেলিং কৰাৰ পাছতে পানী খেতি লগা কাম কৰি যোৱাটো আমি গান ঠিকে আছে পানী খেতি লগাটো কি কাৰণে লেভেলিংটো থাকিব লাগে এইটো চাইলে আমি গান খেতিৰে পানী লৈ কেনে সেই কামটো কৰে যদি মাটিটো লেভেল থাকে নে কৰিলে কোনোবা লগা জেগাটিতো পানীটো নাপুঞ্জীয়া হৈ যায় আৰু এইটোৰ পৰা ধানটো ভাল পৰা ওলাব নাপাৰে এনেকুৱা হয় এইটো নিমিত্তে আমি গান রঙখাং জায়গা উঁচা জায়গা দিয়ে খুন্দি শুকলিবি লেবেল তো পয়লা দরকার কাম দিকে না এই লেবেলিং করে বলে কাম লাগে মাটি কোনবা তো নিউট্রেন ডেফিসিয়েন্সি এই খান থাকে মানে একু মাটি মল না থাকে আর থান নিমিতে একু মত পাব না পারে লাগা মাটি এনেবি থাকে এনেকা জায়গাটি হইলে আমি খান পারেদাক ফার্টিলাইজার কিছিম বি দিব পারে আছে কিন্তু মেনিয়ার্স বিলাক লই গনা মাটি মল ঠিক না থাকে লাগা জায়গা এনেকা দি তো আমি খান নিজের হে মল বিলাক হালি গনা যতন করে গনা পানি খেতে তো খরচে গলে আস্তে পড়ো আমি খান কাম করে ধান লাগা কাজ তো ভাল মিলি যাব পারে আছে পানি খেতে তো চাইলে মানে ওটাইবি তার বিজন গুটি আর বিজন কাজ তো না রুপিয়া আগুদে ল্যান্ড প্রিপারেশন তো পয়লা খুঁড়ে লয় এই নিচি পানি খেতে কাম করে তো আমি খান নার্সারি পেড একটাতে পয়লা তো পিছন কুটি রোপাই কেনা থাকি আছে আর এই তিয়ারি খুঁড়ে টাইম দে খেতে পুরা তো আমি খান যতন খুঁড়ি কেনা হাল মারিয়া পাশতে কেনেকা দরকার আছে এই সব কাম তো লই কেনা লেবেলিং খুঁড়িয়া আর মাটি মলবিলাক লাগিলিবি এই খান সব ঠিকঠাক কাম খুঁড়ি কেনা মাটি ব্লকিং করে তো দুইবার তিনবার এনেকা খুঁড়িয়া পাশতে পুরা তেয়ার হওয়া পাশতে সে আসল খেতে দি লই যায় কেনা ধান গাছ তো রোপাই থাকে এনেকা কাম খুঁড়িয়া তো আমি খান নিজের হাত বাড়াবি খুঁড়ি থাকে কিন্তু এটা তো মেশিন কিছিম ওলাই কেনা ট্রেক্টর বাড়াবি হাল মারিয়া তো কাম তো খুঁড়ে নইলে বা খুঁড়ো লই কেনা বি মাটিকে খুন্দিয়া সময়তে কাম চলাব পারে এতিয়া তো চাইলে মানে আমার মানুষ লাগা তাকত ইমান না ফেলাই কেনা কাম তো যতন করবলে পারে এটু বি থাকি আছে আসল করে কেনা আমি খান লাগা জায়গা নিচিনা উঁচা জায়গা রঙখাং জায়গা এনেকাতে আমি খান পানি খেতে কাম খুঁড়িয়া তো তাতে হাইয়ত পাব নিমিতে মানে ধান তো পিছি আমি খান হার্ভেস্ট করব নিমিতে হইলে কে কে রিকমেন্ড করে কেনা টোজবিলাক থাকি আছে এটু লাকিয়াবিলাক তো ঠিক আপ্লাই করবলে লাগি আছে ফার্ম ইয়ার্ড ম্যানিয়ার এই 10 মেট্রিক টন ইমান তো হইলে পয়লাবার মাটি খুন্দিয়া সময়তে হালিগানা খুন্দিবলে দরকার লাগে আর পাসপারাস আর বোডাস তো হইলে 25% তো দিবলে দরকার লাগে আকো নাইট্রোজেন তো হইলে খুন্দিয়া লাগা কাম সব খতম হওয়ার পাশতে ধান গাছ তো নার্সারি বেড পরা লিগানা আসল খেতে দিয়ে যায় না ট্রান্সপ্লান্টিং করব সময়তে নাইট্রোজেন তো দিবলে কই আছে আর দুসরা আর দুসরা পাখি 75% নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার এটি মাটি ঠিক যতন করিয়া পাশতে দিবলে দরকার লাগে আর নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার তো হলে 50% আর 25% এনেকা লই গানা দিবলে দরকার লাগে দুসরা অ্যাপ্লিকেশন গান ফার্টিলাইজার এটি চাইলে 40-60 kg নাইট্রোজেন আকো 60-80 kg পাসপারাস আর 40-60 kg পটাশিয়াম এই ফার্টিলাইজার খানবিলাক সব তো হইলে মাটি ঠিক নহওয়া লাগা জায়গা মাটি ঠিকঠাক না থাকিয়া লাগা খেতে দিয়ে আপ্লাই করবলে রিকমেন্ড করা খান তো আছে এনেকা মাটি দি লাগিয়াবিলাক সব তো তৈরি হওয়ার পাশতে সে নার্সারি পেজ পরা ধান গাছ লাগা বিজন তো উঠাই কেনা আসো খেতে দি লই কেনা রোপাই থাকে দুসরা অ্যাপ্লিকেশনবিলাক বি থাকি আছে এই ফ্রেশ আজোলা এই বি 10 টন ইমান মাটি একটা হেক্টর দিয়ে দিব পারে আছে আর 50% নাইট্রোজেন নইলে বা ইউরিয়া এই মাটি একটা হেক্টর দিয়ে আমি খান হালিব পারে আছে এই আজোলা আর ইউরিয়াবিলাক তো হইলে ধান খেতে দিয়ে ওলা তো হইলে ইয়েল্ডিং গিয়ে ডাঙর হব নিমিতে পিছে হব নিমিতে এই দোকানবিলাক দি থাকে পানি খেতে দিয়ে আজোলা চোলা তো হইলে এইটার পিছে খেতেকে মদত দিবলে পারে আছে মানে মাটিকে বি যতন করব পারে আর আমি খান রুপিয়া লাগা ধান গাছ এই কিবি মদত দিবলে পারে এই কই আছে কমসে কম মাটি একটা হেক্টর দিয়ে 2টা টন তো আজোলা তো দিবলে পারে এনেকা তো কয় আমি খান পানি খেতে তো পার্মানেন্টলি মানে ওটাই নিমিতে চলাবলে দরকার আছে কইলে পৰেদক কেমিকেল ফাৰ্টিলাইজাৰ এইটো নাজুলাবলৈ দৰকাৰ লাগে এইটোতো কয়। কিন্তু ফাৰ্মিয়াৰ্ড মেনিয়াৰ এইটো লগা মলবিলাকতো সেই জ্বলাইছে ক'লে এইটোৰ পৰা মাটিকেবি যতন কৰিব পাৰে, ধান গাছবিলাক বি ভাল কৰিব পাৰে আৰু মাটিকে জোকম কৰিবলৈ পৰা বচাবলৈ পাৰে। এইটো আমি কান জানি কিনে ফাৰ্মিয়াৰ্ড মেনিয়াৰ্ছ নহ'লে বা অৰ্ডিনাৰী কম্পোজ মানে আমি কান অদাইবি পেলাই থাকে লগা জিনিছ গাছপাত এইটোৰ পৰা পুচি কিনা মাটি পানা এইটো কাণবিলাক চলাব লাগে, নহ'লে বা ভাৰ্মি কম্পোজ কোনটো আমি কান কিছু লৈ কিনে মাটি মল পানাই এইটো বি ভাল আছে খেতি দি চলাবলৈ। নহ'লে বি গ্ৰীণ মেনৰিং এইটো কাৰণ লগা কাম চলি কিনে খেতি একটাটো ঠিক মেইনটেইন কৰিছে ক'লে মাটি লগা ফাৰ্টিলিটি ভাল হ'বলৈ পাৰি আছে। কেতিয়া মাটি লগা ফাৰ্টিলিটিটো ভাল হৈ যাব আমি কান খেতি দি ধান গাছ কাটিয়া ইয়েল্ডিং কৰিয়াটো পিছি পিছি হ'বলৈ পাৰে। এইটো লোৱা তাৰিকাবিলাকটো লৈ কিনে আমি কান পানী খেতি দি বিয়া মাটি হ'লে বি আমি কান লৈ কিনে ভাল বনাই দিব পাৰি আছে। দোচৰা মাটি মলবিলাক বি থাকি আছে ঘৰলা পায়খানা নহ'লে বা ফাৰ্ম পৰা ওলাই লগা কিছু মহিলাবিলাক কিমান ওলাই থাকে এইটো চব জমা কৰি কিনে একো বি নাপিলাই কিনে আমি কান এইটোৰ পৰা মাটি বনাব পাৰি আছে। আৰু এইটো খেতি দি চলাবৰ কাৰণে সবচে ভাল মাটিটো এইটো কৈ আছে। আকৌ দোচৰা একটাতো আমি কান মাটি যতন কৰি কিনে মাটিকে ভাল বনাই দিব নিমিত্তি হ'লে ক্ৰপ ৰটেশ্যন লগা কাম বি কৰিবলৈ পাৰি আছে। মানে লেকিউম লগা ক্ৰপছবিলাক গ্ৰীণ গ্ৰাম নিচিনা ব্লেক গ্ৰাম এইটো কাৰণ জাতিবিলাকতো কেতিয়া ধান কাটি কিনে খেতিটো চোকা থাকিব এইটো সময়তে ৰটেশ্যন কৰি কিনে লিকিউম লগা ক্ৰপছ কাণবিলাকতো ৰোপাই কিনে আমি কান কাটি খাইছি ক'লে এইটোৰ পৰা মাটিকে আকৌ মাটি লগা ফাৰ্টিলিটিটো বেছি তাকত কৰিবলৈ দিয়ে। আমি কান খেতিটো কাটি কিনে মাটি খালি থাকে সময়তে দাহিঞ্জা নহ'লে বা চানহিম ক্ৰটালাৰিয়া জনচিয়া এনেকুৱা লগা গাছবিলাক বি কিছু ৰোপাব পাৰি আছে। এইটো লগা গাছ চবটো মাটি নিমিতি ভাল আৰু এইটোৰ পৰা মাটি মূল বনাব পাৰে এইটো কৈ আছে। যদি আমি কান কাম কৰে লগা মাটি লগা খেতিটো এচিডিক থাকি আছে কৰিলেতো আমি কান চইল টেষ্ট কৰি কিনে তাতে ৰিপৰ্ট পাই যাব। যদি এচিডিক থাকি আছে কৰিলে লাইমিং কৈ থাকে জোনা এইটো লৈ কিনে মাটিকে যতন কৰি আছোঁ সময়তে জোনাটো মিলাই কিনে কৰিছে কৰিলে এচিডিটি এইটোকে কম দি কৰিব পাৰি আছে। কিন্তু আমি কান মাটিতে জোনা ঢালিবলৈ লগাটো বি ঠিক ঠাক নিয়মবিলাক জানিবলৈ দৰকাৰ লাগে। দহ এইচটো কিমান দিবলৈ দৰকাৰ আছে, কিমান এপ্লিকেশ্যনটো দিবলৈ দৰকাৰ লাগে এইটো আমি কান মাটিকে টেষ্ট কৰাৰ পাছতেহে জানি যায়। এইটো নিমিত্তে এচিডিক লগা মাটিটো থাকিছে বুলি বি আমি কান তাৰ টেষ্টিং কৰা লগা ৰিপৰ্টটো চোৱাৰ পাছতে কম দি দিব নহ'লে বা পিছি দিব এইটো জানি যায়। এইটো হিচাপে আমি কান চলাবলৈ দৰকাৰ লাগে। ইয়াতে ৰিকমেণ্ড কৰা লগা টচেজ দিবলৈ ধৰিলে 1.5 পৰা লৈ কিনে 4.9 টনছ ইমানটো মাটি এটা হেক্টৰ নিমিত্তে দিবলৈ কৈ আছে। এইটো নিচিনা আমি কান পানী খেতি কাম কৰাটো নিজৰহে কেনেকুৱা মেইনটেইন কৰে এইটো লগা ওপৰতে আমি কান ধান কাটিয়াটো হাৰ্ভেষ্টটো কৰিব পাৰি আছে। আৰু ইয়েল্ডিংটো বি এইটো নিচিনা নিচে ওপৰ কেতিয়াবা কম দি হ'ব যদি আমি কান ভাল পৰা খেতি আৰু মাটিকে যতন কৰি কিনে মেইনটেইন কৰিছে ক'লে ইয়েল্ডিং কৰাটো আকৌ পিছি হৈ যায়। এনেকুৱা পানী খেতি লগা কামটো কৰি থাকে এইটো নিমিত্তে আমি কান দৰকাৰ থাকে লগা এপ্লিকেশ্যনবিলাক মাটি মল ভাল বনাব নিমিত্তে মাটিকে তাকত কৰিব নিমিত্তে আৰু ধান গাছ ভাল পৰা হাৰ্ভেষ্ট কৰিব নিমিত্তে আমি কান কি দিবলৈ দৰকাৰ লাগে আৰু কি মাটিকে যতন কৰিবলৈ কাম লাগে এইটো কাৰণবিলাক চবটো জানি কিনে কাম কৰিছে ক'লে অঞ্জা জেগা ৰঙাং জেগাতে হ'লে বি আমি কান পানী খেতি লগা কামটো ভাল কৰি কিনে চলিব পাৰি আছে।
0: FM Tracker Band
2: 103 MHz
0: News, Music and Entertainment
2: This is FM Tracker Band
0: FM 103 MHz
3: Well, dear listeners, that was our program on Rural Connect here at Agash 1 FM Dragban at 103 MHz. And now it's time for us to listen to some awesome tracks here at Local Talent. So let's get on with it. First up, we have the song Beyond the Sky by Auntie Totti, and it will be followed by Man on the Moon by Mirren and the Rustic Illusion.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এটি জানকারী NTEP দিয়ে আছে।

0: শুনি থকা সববিলাক ইয়াতে আপনার খালনা কলস আহিয়া শুরু হয়ে যায় আছে, তো শুরু করে দিয়ে আছে লাইভ অন ইন প্রোগ্রাম হিন্দি ফিল্ম গীতে। হ্যালো
1: হ্যালো স্যার জি, নমস্কার।
0: নমস্কার, বলে আপনার শুভ নাম?
1: ম্যাম নমস্কার, মে রমেশ প্রজাপতি, গ্রাম মায়া, গ্রাম মায়া তহসিল রেহটি জেলা সিওর এমপি সে বল রহা হুম ম্যাম।
0: ওকে, বলে।
1: বস বড়িয়া হ্যায়, এক গানা সুননা থা। আজ মেরি পোতি কা জন্মদিন হ্যায়।
0: ওকে,
1: তো ইসলিয়ে মে গানা সুননা চাহতা হুম, ইসলিয়ে মেনে লাগায়া। বহুত দের সে পরেশান হো রহা হুম কি আজ ফোন লাগনা চাহিয়ে মেরা, তো আজ পেলে ফোন হি লাগ গিয়া মেরা।
0: ওকে, ঠিক হ্যায়, বলে কোন সা গীত হ্যায়?
1: अनारी फिल्म का है, छोटी सी लम्बी सी प्यारी सी आई कोई करी।
0: अनारी कौन सा गीत बोला था?
1: छोटी सी लम्बी सी प्यारी सी।

0: हेलो
1: हेलो मैम, नमस्कार
0: नमस्कार, कुन क्वासे?
1: जी। हम धेमाजी आसाम जुनाई मेसाखी सपर से बिमल बसुमतारी
0: बिमल कवि किनि कासे?
1: भाल आसे मैम। আজি মৌসুমও ভালে আছে, গরম
0: ওকে,
1: নাই থাকিছে।
0: বেশি ভাল খবর আছে। কবি কি গানা শুনি বলে মন আছে আজি?
1: আজি ম্যাম মোক জানুয়ার ফিল্মৰ মা ও মা ইয়ে গানা
0: জানুয়ার কোনটো ওলাদো আছে?
1: নতুন লাগা, ইটা যে বজাইছিলে ইটো ফিল্মৰে মা
0: ওকে,
1: বুলি গান থাকিছে না, মা ও মেরি ইয়ে মা এনেকুৱা থাকিছে। তো
0: নাই দে মা ও মেরি মা।
1: কি কি গানা থাকিছে ইয়াত জানুয়ার মুভিতে?
0: অলপ আগত টিভি বাজাই দিছে, তো আলাগ ফিল্ম লাগা পছন্দ করিলে বেশি ভাল আছে।
1: নহলে বিশ্ব ফিল্ম থাকিছে,
0: হুম,
1: বিশ্ব ফিল্ম থাকিছে।
0: বিশু
1: হয় হয়
0: বিশু তো নাই হ,
1: নাই। নহলে খিলাড়ি খা খিলাড়ি থাকিছে,
0: খিলাড়ি আছে। খিলাড়িতে কোনটো গীতটো শুনিব?
1: তাত কি সং আছে মেম?
0: দেখা তেরি মাজ নিগাহো মে, দেখা খুদ কো ক্যা সমাজতি হে, ক্যা খবর থি তু সমা মে পরওয়ানা, বাদা রহা সনম।
1: বাদা রাহা সালাম তো বজাই দিবি।
0: ওকে ঠিক আছে,
1: মই ইয়াত বিলিকাত লব বিচাৰিছো। মই
0: কবি
1: আমাৰ সবচে পেহলে আমাৰ রমেশ প্রজাপতি বাইয়া কা পতি কা ইয়ে জন্মদিন কিলে মোবারক ইয়ে বিলিকাত দেরাও পেহলে উসকে লিয়ে। উসকে বাদ হাম লোক আহে অমল বসুমতারি, ফাইখন মুন্ডা, রুকুবিলা মিঠা, রমেশ প্রজাপতি, ধরমবীর, রাকেশ, পূরণ বর্মা, গোল্ডি, শিবা লোহার, হামলকা ওর সোনারাম লালুং, চন্দ্রকান্ত তার বিনোদ গগৈ, সন্ধিয়া রানী গগৈ, সব ক্লিয়ার ম্যাম ওর আপুবি।
0: ওকে থ্যাংক ইউ বিমল, আপনার লাগা পছন্দিতা গীত শুনিবি আর এনজয় করে থাকিবি আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ।
1: ধন্যবাদ।
0: শুনি থাকা সববিলাক শুনিব খিলাড়ি ফিল্ম কি গীত গাইছে অভিজিৎ আর অলকা ইয়াগনিক, আর এই গীতটি শুনবলে মনোগিনা পছন্দ করেছে ধেমাজিরপরা বিমল বসুমতারী।

0: Hello.
1: Hello, good morning, good night.
0: Good evening.
1: Good evening, Kamalina, man. How are you?
0: Oi, oi. Eteru evening hoise, good evening
1: Good
0: kobi. Okay, good evening, kun kwasing.
1: morning, boy. Dog, Sungajan, Dogao.
0: Dergaon pra.
1: Dogao, Sungajan.
0: Chungajan pra.
1: Oi, Sungajan, Dogao, ek nombor Dogao.
0: Kun kwasing nam tu?
1: Kulamoni boy.
0: কুলামুনি,
1: হয়, বহুত দিন পিছতে আজি কল লাগিছে।
0: হ্যাঁ, বহুত দিন পাছতে আপনার লগা কল বি লাগিছে আর আপনার লগা মেসেজ বি না পুরা বহুত বহুত দিন হয়েছে। স্বাগত আছে প্রোগ্রামটে।
1: নাই না মেম, মই তো লিখা পড়া নাজানে, লিখা পড়াটো নাজানে, এইটো পৰা মেসেজ দিব বি না পারে।
0: ওকে ওকে, বুঝি আছে।
1: একদম ছোট মোবাইল পৰাই এফএম টো দিন ভৰ শুনি থাকে।
0: ওকে, তুমি বেশি খুশি। কবি কি গানা শুনি বলে মন আছে আজি?
1: মেনে প্যার কিয়া গানা এটা শুনি বলে মন আছে।
0: মেনে পিয়ার কিয়া তে কোনটো গীতটো শুনি বলে মন আছে?
1: যা কবুতর যা,
0: যা কবুতর যা। ওকে, কবুতর যা যা না।
1: হয়,
0: ওকে, কোনোবাকে ডেডিকেট কৰো বলে মন আছে?
1: হয় মেম, আছে ভাইকন মুন্ডা, বিমল বসুমতারী, অঞ্জলি বসুমতারী, রসিকাই রংফার, বহুত যিমান জন শুনি আছে সবকে।
0: ওকে, ঠিক আছে কুলামণি, বহুত দিন পাছতে আপনার লগা আওয়াজ শুনি কিনে বেশি ভাল লাগে আছে। আর
1: কল লাগিছে তো কি কম কি নকম, এইটো মানে তো মনটো কিবা দুগুল ভগুল লাগি আছে।
0: ঠিক আছে, আপনার লগা কল লাগি যাইছে আজি, কপাল ভাল আছে।
1: 2 মহিনা পিছতে লাগিছে আজি,
0: সব মানুহবি ইটো কয়। তো ঠিক আছে, আপনি লগা কল 2 মহিনা পাছতে আজি লাগিছে, তো খুশি পৰা আপনার পছন্দ কৰা লাগি শুনিবি আৰু এনজয় কৰিবি, আৰু কল কৰা নিমিতে থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ ম্যাম।
0: শুনি থাকা সববিলাক শুনিব লতা মঙ্গেশকৰ লগা আৱাজতে মেনে প্যার কিয়া ফিল্ম কি গীত, আৰু এইটো গীতটো শুনিবলৈ মন গিনা পচন্দ কৰিছে চুংগা জান পৰা কুলামণি, আৰু তাৰ পৰা তাৰ লগা এফ এম লগা কিছুমান সাথীবিলাক আৰু শুনি থকা সববিলাকে ডেডিকেট কৰি দি আছে। তো শুনিবি আৰু এনজয় কৰিবি মেনে প্যার কিয়া ফিল্ম কি গীত, গাই আছে লতা মঙ্গেশকৰ।

0: গুড ইভিনিং, ইটো আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছি ইমকুং নংলা। পহেলা হেডলাইন্স, নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদব বা বিকশিত বাহারে 2047 ইন্ডিয়া লাগা সাফার কারণে এডুকেশন লাগা কাম দিয়ে বেশি দরকার থাকিয়া জানাইছে। ডিপার্টমেন্ট অফ ইউথ রিসোর্সেস ইন স্পোর্টস নাগাল্যান্ড বা 12th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা যোগা করেছে। এডভাইসার নাগাল্যান্ড পিকটো শোহেবরা বাচ্চাখান লাগা আহি থাকিয়া সময় বানাবলে কোয়ালিটি এডুকেশন লাগা দরকার জানাইছে। আর দিশা দো দিশা 2.0 হিসাবে 5 সাল কারণে বানাই দিয়া দি সেন্টার বা মঞ্জুর দিয়েছে। ইতিয়া পুরা খবর, গভর্নর নাগাল্যান্ড নন্দ কিশোর যাদব রা এডুকেশন দো বদলাভ লাগা সবসে মজবুত হাতিয়ার হিসাবে আজি জানাই গেনা বিকশিত বাহারে 2047 ইন্ডিয়া লাগা সাফার দি এটু লাগা দরকার কাম খান জানাই দিছে। বাইটিক্রাম এডুকেশন কংক্লেভ 9.0 ডিমাপুরে কথা করে তার কৈছে কি দেশ লাগা এডুকেশন সিস্টেম রা নওজোয়ান লোকতে জ্ঞান স্কিলস ভ্যালুস আর ক্রিয়েটিভিটি শেখাই কিনা আহি থাকিয়া সময় লাগা দুঃখ আর সুবিধা লোকতে সামনা করে বলে দিবলে কৈছে। ন্যাশনাল এডুকেশন পলিসি এনএপি 2020 লাগা জানাই কিনা গভর্নর বা কৈছে পলিসিরা এডুকেশনাল এডভান্সমেন্ট মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং ক্রিটিক্যাল থিঙ্কিং ইনোভেশন আর স্কিল উন্নতির কারণে একটা মজবুত রোড ম্যাপ দিয়ে আছে। তারপর কৈছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বেশি জলদি টেকনোলজিক্যাল আগে বাড়াই থাকিয়া সময় স্টুডেন্টস কান জীবন লম্বা শিখিবলে ইনোভেটিভস আর জিমিটার হওয়া জানতা কান হব বলে জানাইছে। গভর্নর বা কৈছে কি এডুকেশন বা নওজোয়ান লোকদের খালি রোজগার তালাশ করিয়া নহয় কিন্তু সুবিধা দিয়া খান আর সমাজ আগে বাড়াই দিয়া খান হব বলে দরকার জানাইছে। ডিপার্টমেন্ট অফ ইউথ রিসোর্সেস আর স্পোর্টস নাগাল্যান্ড বা 12th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা দো ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কহিমাদে যোগা ফর হেলদি এইচিং লাগা থিম নিচে আজি যোগা করেছে। যোগা ইনস্ট্রাক্টর লরেন্স ব্রা লয়গেনা ভাগ লওয়া খান ব্রা কমান্ড যোগা প্রটোকল সেশন দিয়ে যোগা আসানাস লাগা একটা সিরিজ শ্বাস লগা এক্সারসাইজেস আর রিল্যাক্সেশন তারিকা খান মিলাই কিনা রাখিছে। সেশন দিয়ে মানুষ জমা করে থাকি খান লোকদের কথা করে লরেন্স ব্রা কৈছে কি এটু সাল লাগা থিম ব্রা মানুষ খান উমর ডাঙর হওয়ার সময় দিয়ে ফিজিক্যাল দিমাগ আর ইমোশনাল ওয়েলবিং ঠিক রাখি বলে দরকার রাখি আছে। তারপর কৈছে কি যোগা তো ফিজিক্যাল এক্সারসাইজ শিখলা নহয় কিন্তু গাও ঠিক রাখি বলে দিমাগ শান্ত রাখি বলে আর মন খুশি রাখি বলে মাদা দিয়া জীবন লাগা রাস্তা একটা হিসাবে জানাইছে।
1: In the correct way, you'll be able to feel, your mind will be calm, and your soul will be very peaceful. You know your own capacity, don't force, the posture should be comfortable.
0: শ্রী লরেন্স ব্রা ভাগ লওয়া খান লগতে হোতা হিসাবে যোগা প্র্যাকটিস করে কিনা যোগা তো একটা কম্পিটিশন হিসাবে নহব বলে মনতাই দিছে। এডভাইসার নিউ এন্ড রিনিউবল এনার্জি নাগাল্যান্ড পিকটো শোহেবরা বাচ্চাখান লাগা আহি থাকিয়া সময় বানাই দিবলে কোয়ালিটি এডুকেশন লাগা দরকার আজি জানাইছে। এডভাইসার ব্রা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থেলিকো বস্তি লাগা নতুন বিল্ডিং দো মিৎসিফিমা চিম্বুকুটিমা ডিস্ট্রিক্ট নিজে খোলাই দিয়া বাসুতি কথা করেছে। সরকার স্কুল টিচার্স কানো আজি বেশি কোয়ালিফাইড আর কোয়ালিটি এডুকেশন দি বলে কেপেবল থাকি জানাই কিনা তার বাবা মা খান লগতে সরকার এডুকেশন সিস্টেম দিয়ে বিশ্বাস করি বলে অনুরোধ করেছে। শ্রী শহীবরা কৈছে কি এডুকেশনাল ইনস্টিটিউশনস মজবুত করে দি কেনা বাচ্চা খান শিখিবলে এনভাইরনমেন্ট সুধার করে দি বলে কমিউনিটি বা ভাগ লওয়া বেশি দরকার আছে। এক্সট্রা এসিস্টেন্ট কমিশনার মিলোরি ডিস্ট্রিক্ট জচি বেমো ইজংপ্রা ডেটা জমা করিয়া সময়তে গালেট না হব কারণে সেন্ট্রাল অফিসিয়াল সেন্সিস অফিসিয়ালস কারণে ঠিক হিসাবে ট্রেনিং দিবলে আজি জানাইছে। সেন্সিস 2027 একটা ডিজিটাল প্ল্যাটফর্ম পর রাখি বলে জানাই কিনা তারপর সুপারভাইজার্স আর এনিউমারেটার্স লগতে ক্রস এনিউমারেশন না হব বলে অনুরোধ করেছে। শ্রী ইজংপ্রা সুপারভাইজার্স আর এনিউমারেটার্স কারণে সেন্সিস ট্রেনিং লাগা দোসরা ভাগ মিলোরি ডিস্ট্রিক্টে কথা করেছে। একই সময় দিয়ে সেন্সিস 2027 লাগা দোসরা ভাগ তো সার্ডার এরিয়া জেনহকতো ডিস্ট্রিক্ট নিচে দিয়ে

ইনিউপারেটর্স আর সুপারভাইজার্স কারণে আজ ডেপুটি কমিশনার অফিস কনফারেন্স হল দিয়ে শুরু করেছে। সব মিলাই কিনা সাদা এরিয়াস বা 50 পার্টিসিপেন্টস বা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে সামিল থাকি আছে জনবা ইনিউমারেটর্স আর সুপারভাইজার্স লগতে আহি থাকে সেন্সাস 2027 এক্সারসাইজ কারণে দরকার স্কিলস আর জ্ঞান খান শিখাই দিবলে আছে। আকাশবাণী কোহিমাৰ আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক সেন্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কোহিমা দি ফলো করবি। আপনি খান বা এইটু খবর নিউজ অন ইয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমাৰ শুনবলি পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সাম লগা খবর শুনি আছে। সেন্ট্রাল সেক্টর স্কিম Designing Innovation Solutions for Holistic Access to Justice Deshado Desha 2.0 hisape 5 sal karone edu sal 1st April ba 31st March 2026 tak dubara banai diya de center ba manjur dise Ministry of Law and Justice pra ekta statement ko sik scheme di financial outlay laga 255 crore toka di manjur korigina 100% sarkar laga cross budgetary support pra fund koribole ase Ministry ba ko sik Desha 2.0 do ekta rationalized aro restructured scheme hoigina notun component vidhi vision for integrated delivery of harmonized legal initiatives logodi rakhiasi jondi sanjivini do centralized digital platform aro ai powered nyai situ chatbot for technology enabled justice delivery hisabi rakhiase itobakusi ke desha 2.0 de charta components sakiasi aro pan india scale de sub states are union territories de implement kuribula se itu components de tele law nyai bandho program legal literacy aro legal awareness program aro vidhi sanjivini kan thaki ase itobakusi ke scheme pra 3 crore beneficiaries kan charta program components laga cumulative outreach de target rakhi ase ওখা ডিষ্ট্ৰিক্টে ড্ৰাগ দোক লগতে চামলা কৰিবলৈ ফেচলা জাৰি ৰাখি কেনে লথা য়ুথ হোহৰা দুইটা মানুকাণ্ড ড্ৰাগ বিক্ৰী কৰি আদি চামিল থাকিয়া কাৰণে ওখা ডিষ্ট্ৰিক্ট পৰা খেদাই দিছে। ইউনিয়ন বা কৈছে কি এটা জইণ্ট চেকিং এক্সাৰচাইজটো দুইটা য়ুথ অৰ্গেনাইজেচনছ লগতে মিলাই কেনে ৰাখিয়া সময় দুইটা মানুহ জানথং আৰু জুথংলো খান পৰা চানফ্লাৱাৰ ড্ৰাগছ বিক্ৰী কৰি থাকিছে। এইটো পৰা কৈছে কি দুইজন লগতে চাৰ্চা কৰাৰ পাছতে তাই খান লগতে 5 সাল কাৰণে ওখা ডিষ্ট্ৰিক্ট পৰা হাতি যা বুলি জনাইছে। ইউনিয়ন পৰা মানুহখান লগতে ডিষ্ট্ৰিক্টে ড্ৰাগ বিক্ৰী কৰি আৰু ছাবষ্টেঞ্চ এবিউজ জরিয়া জানকারী খান রিপোর্ট করবলে অনুরোধ করেছে। আর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশনস ডিআইপিআর বা 3 দিন ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি ট্রেনিং প্রোগ্রাম তো ইন্টার্নস কারণে ডাইরেক্টরেট কনফারেন্স হল দিয়ে আজ শুরু করেছে। ট্রেনিং প্রায় স্টুডেন্টস লগতে ভিজুয়াল স্টোরি টেলিং আর ডিজিটাল মিডিয়া প্রোডাকশন দিয়ে প্র্যাকটিক্যাল স্কিলস শিখাই দিবলে আছে। ভকেশনেল আর স্কিল বেসড এডুকেশন লাগা দরকার পেহিচান করে ডিপার্টমেন্ট একটা ইন্টেনসিভ হ্যান্ডস অন আর ইন্টারেক্টিভ ট্রেনিং প্রোগ্রাম পর ইন্টার্নস লগতে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি লাগা প্রফেশনাল এসপেক্ট শিখাই দিবলে আছে। সেশনটি থিওরিটিক্যাল জ্ঞান লগতে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দি ক্যামেরা চলাবলি ভিজুয়াল কন্টেন্ট বানাবলি ইম্প্যাক্টফুল ইমেজেস আর ভিডিও ক্যাপচার করিয়া আর মিডিয়া ডকুমেন্টেশন লাগা দরকার খান জানিবলি বানাই রাখি আছে। সব মিলাই কেনা 16 interns can state laga alag alag universities aro educational institutions logot state bahar ba milai kena etia department logoti internship rakhi ase. Khobar says the headlines dubara janai ase. Nagaland Governor Nand Kishore Yadav pra viksit bahare 2047 India laga suffer karne education laga kaam de bishi dorkar thakya janai dise. Department of Youth Resources and Sports Nagaland pra 12th International Day of Yoga jorka korise. Advisor Nagaland Piktu Shohi pra bachcha khan laga ahi thakya samay banai dibole quality education laga dorkar janai si aro desha do desha 2.0 hisabe 5 sal karone banai diyadi center pra manjur korise. ইটোর লগত আজি চাম লগা খবর ইমানটি শেষ করে আসি শুনে থাকিবি আহিয়া কালি পুজোর 7:25 মিনিটে নাগামিজ শুনিবলি নাগামিজ নিউজ শুনিবলি পাবো।

শেরশাহ ফ্লেমত আপনালোকে জুবিন নটিয়াল আর আসি স্কর লগা বাজতে শুনিলে প্রোগ্রামত এইবার দুসরা গীত শুনব দর্শন রাওয়াল আর অন্তরা মিত্রা লগা বাজতে ফ্লেম দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি।

শুনি থকা সববিলাক আপনার খান শুনি থাকিছে রকি ও রানী কি প্রেম কাহানী ফিল্মত অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল আর সদাব ফরিদি লগা ভাস্তে আমি খালনা প্রোগ্রাম বি শেষ করবলে লা সময়টি আহি পুঞ্জি যায় আছে। তো প্রোগ্রামত শেষটি শুনিব শিমলা মির্চ ফিল্ম কি গীত গাই আছে মিড ব্রাদার্স আঞ্জান আর স্টেবিন ব্যান্ড।